নাথংথুনি পেবাক শ্রোতা ভাই কানে নিনি কথিকা অনুষ্ঠান সে আদরায়ত তিটিহান কথিকা অনুষ্ঠান সে খেতিয়ক বা হালুয়া দানি মায়েরওয়া নি যতন এ সম্পর্কে আপারংনে দেপেংলা খানালাপান্ত কারণ আংনি পাঙাভাগ হালুয়াদা সং বা গং অঞ্চল সে দু অকেন কতগুলো ক্ষেত্র সে নাংনি হালুয়াদা সঠিক অকট আর সঠিক পর্যাপ্ত পরিমাণনি পরিচর্যানি অভাব সেন আশা দিনি মতে ফলন দেনি মানসা ফলে নাং সারা বছরনি জন্য নোকসান ভোগাইলানা লাগিও এক বিঘা আলসি যদি পেন দেখে নাং যত্ন সহকারে যদি রোয়া মাই নি যতন নাঙ উটিংকা এবারে পঁচিশ থেকে ছাব্বিশ মন মাই অনাশায়ী উৎপাদন দিনি যা সক্ষম দিং কিন্তু উনি মাঝি সিপন নাংনি কৃষকদা কিছু অবহেলানি কারণে আর সঠিক নিয়মাবলী বা নিয়ম বার্কি চাজারং রিংসানি জন্য ইতিহানা ফসল জরং কম উৎপাদন দেনি সক্ষম দুঙ জিনি ফলসি নাংনি তেলাকো মাইমানসা হো বছর সক্তনা সকচা ইটিংকাই নাংনি হালুয়াদানি খুচারসি ইতিহানা করজরং নানি মানু জিয়ান দু আপারং আগস্ট মাসনি আগুরান আপারংনি রোয়া কাইনি বিটানি হালবুইনি চরং শ্রেষ্ঠ মানা যদি মানসাটো উটিংকাবারে তাড়াতাড়ি দেখে বা ধাম ধাম দেখে ইউটিংহানা রোয়া কাইনি ব্যবস্থা জরং লাংনা লেগেও উটিংকান পলি অবস্থা থাকিনি যতন লাংনি দামটি জরুরি ইতিহানা মাই রোয়ানি যতন উপায় জারুং আলোচনা দিনে দোহা প্রথমতে রোয়ানি মাজিসি বা হালসি তিনি ব্যবস্থাপনা বা জলসিঞ্চনী ব্যবস্থাপনা বিব্যাটি অনিকার আছে মাইনি উৎপাদন যা নির্ভর দেরু রোয়ানি শ্রীবৃদ্ধি বন বাড়াইনি কমায়নি উজা নির্ভর দেরু বিশেষ দিকে আর্দ্রতা নিয়ন্ত্রণ কঠিয়া বা জাল কাইনি থাকি নিন পাতলাভাবে টি রাখাই নালেকিও অতিরিক্ত টি দানে নিষ্কাশন বা ডাকাংনি আরও বেশি বা পাঙা যদি রাং পাইও উঠিনকে পারে অতিরিক্ত টি দানে দনসাত মাননি হানা ব্যবস্থা জরং টংনা লাগিও আরও হালো বা রোয়া গড় জরং রান্না লাহানা লাগিছে হাসি একেবারে যদি রান লাইও উটিংকা এবারে হাজারং চিরাশির পাত লাইও ফলে উসি নানান ধক অপতীর্ণ বা অপসংজারং জমাডংকে মাইসিস রানি বিটানি হাবিজামি বেমার আজার জারং দেখা দেরু অকেনেন হালসি পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ রোয়া গড় থাকিনি প্রায় দুই ইঞ্চি বা তিন ইঞ্চি হানা টি পাংনি ব্যবস্থা যা টংনা লেগেও উনি লগে লগে সার লাখানি ব্যবস্থা যা বিটিংকাই ইতিহানা সার লাখানি ব্যবস্থাপনা যারও ইটিংকাই জৈবিক সার বারু কঠিয়া বা রোয়া বা জালো কাইনি আগরান হাসি পর্যাপ্ত পরিমাণনি গোবর বা পচন সার মিলাইলানা লাগিও আর রাসায়নিক সার পুলি জারং পোখা মেলাই ফাইনি সময়সি অর্থাৎ কাইনি পরে সাত থেকে দশ দিননি আগুরান প্রতি বর্গ কিলোমিটার সে প্রায় বিশ গ্রাম ইউরিয়া সার প্রয়োগ জানা লাগিও পুলি জারং যাতে সতেজ দংট উনি কারণে আর হাজার যাতে অদ্রং টান দংট উনি কারণে বেমার আজার আর চংমাকড় নিয়ন্ত্রণ দেনি ক্ষেত্র সে রোয়াবেরিসি বেমার আজার চংমাকড়নি আক্রমণ দংথেনে বিটা উজা নিরীক্ষণ বা চাইতং নালেগীয় যদি বেমার বা চংমাকড়নি আক্রমণ জিটিংকাই রোয়াজালিসি ফুটি সংনি আক্রমণ দু আর

थिस्रुप लेनी अवस्था जों दुङ बारासान बा तामति रां निजुने बन रुवागोसा जों थिस्रुप ले बा थिलेयो इतिहाने थिलाइनी रुवागोसा पापारा जाते आरो पुनराय आरो रुवागोसा लाखामान्थु उनि बेबस्थापन लांने लागियो माय रुवागोसा जों जाते फाग फाग दंसातो उनि प्रति नजर लाखाना लागियो उनि जनुन नियमित भाबे नां इटिं अवस्था जों निरीक्षण देतंना लागियो পুলিজারং যাতে পেবুক দংলাইস লাইসাক মেরাইনি সং মজা সানি সং নি আক্রমণ দংতা ইজরং লক্ষ্য দেওয়া লাগিও ইতিহানে যদি বেমার আজার বা রোহাবারি সি বেমার দুক্ত উটিংকাবারে নিমতেলনি ব্যবহার সংনি উপদ্রুপ কমায়নি কারণে নিয়মিত নিমতেরে স্প্রে দেনা লাগিও বিকর্ণেশক বেমারনি লক্ষণ নুকবারে বিশেষজ্ঞনি পরামর্শ মতে সঠিক পাঞ্চাক পাঙ্গুরজারং সতিয়াইনে লাগিও আরনি লোকে বনবাদ নিরাময় বা বনবাদ নিরায়নি অপতৃণ দ্বারে নিয়ন্ত্রণদিনী ক্ষেত্র সে বিশেষ নাং কৃষক ভাইরা ভূমিকা লাংনা লাগিও জালকাইনি থাকিনি বনবাদ জরং যাতে ফুকবাকাই মানু বা সাফা দেবাকে মানু উনি প্রতি মাইনি পুষ্টি জারং শিখলাংল পুলি জারং ফুকনি সময়সি লাংনি লাগিনি সাবধানতা সাবধানভাবে বনবাদ জরং নিরায়নি ব্যবস্থা যাতে নেগে পুলি জারং নি গড় সি লওকে সাবধান উজরণে আ ফুকনি বা একেবারে চাতার সহকারে উজানে ফুকনানা লাগিও টি লাখাতুনি ব্যবস্থা যা বনবাদ্রং নিরানি সমিতি কুঠিয়া বা জালদামনি জালনি কামাসি পাতল বা পাতলাভাবে রাখে না লাগিও হাজার যাতে সহজ যাতে পুলি জারং ফুকদা ফাইসাত আপাজানি মাই রোয়ানি খেতি বর্তমান বিবৃতি দিন দহা আরও ইসি বিতাবসং বা বেমারনি লক্ষণ নুকতে নেনা বিটা ইতিহানা যদি নুকু উটিংকাবারে সঠিক প্রতিকারনি উপায় জারং আপাজরং লাংনে লাগিও অকেনেন কৃষি বিষয়ানি পরামর্শ অর্থাৎ জিজরং পানচাক পাঙ্কুর ফালু অদানি ডাকানশিলাকে সঠিক পরামর্শ লাংখে যদি আপাজা পানচাক পাঙ্কুরনি ব্যবস্থা যদি দিও উটিংকাবারে আপাজা উৎপাদন দেনিসি সক্ষম দংনা আর আপাজানি কোনো নোকসান ভোগায়নি চান্স যা বাবা দংলাইনা অপর্ণা কোশনি চাই অনুষ্ঠান সে নাথং হা তাই আগবারে তো কৃষিকর কৃষিকরণি বিষয় দং হা আপাজানি রোয়াবারিনি যতন লাংনি ফাইসাই নাথংনা কোটি গাজা অনুষ্ঠান সে আপারং নাথং আমিনা রোয়াবারিনি যতন আর পরিচর্যা এ বিষয়বারনি বিশেষ কৃষি করজা

0: ওই সিংবো না সুন্দর যাবরান গুয়ালি খন
1: গুয়াল যাবি হিন্দি বাচ্চাদের আংনা মানজাবা হা হাজাগ্রী খোক দোসে যাবরান গালানি নিয়ম মতে যাবরান দংথাং দংথাং সুমং যাওয়া উপর আঙে গালনা অনজাই হা
2: ইয়ান উংসং মতা দাউনি গতাল জাবল গালানি নিয়ম মতে সোনগা পার সোনি জাগা যাবরান আপসান সুমে গালদমানী সরকারি চাম্পিং আহা উনি গমান যাবরান মঙ্গ্রি দাকে সুয়ালিসা গালানাং গেন সখাঙ্গা সোনগা যাবরান জেহাই গালগমান মেসু সামজাকরাং আর বিথে রং বিগল রং গনি গপা জাকা বুদায় না মানগপা সোনি গিজা বস্তু রং জেহাই প্লাস্টিক রং আর চামসু রং গথাম গপা রংথা লঙ্থা লতানীয় জাকাল গবা বস্তু রং ব্রি গপা ব্যাটারি টিউবলাইট আর গ্লাস রং
3: বলিউড মেলোডি প্রোগ্রাম হিন্দি ফিল্ম গীত রং খোনা বাকভন ফিল্ম গীত খোনা ওয়ান সুরেশ বোসলি আর আশা কেমা কাপাবো আলকা ইয়েনিক নিরঙ্গপা গীত গীত ওঙেঙা মেরি মকরা মেরি সোনিয়ে